শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 29 মে শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। ঝুঁকির মাত্রা সম্পর্কে জনসাধারণকে আরও ভালোভাবে জানানোর জন্য বৃহস্পতিবার বিকেল থেকে জাপানে দুর্যোগ সংক্রান্ত তথ্য ঘোষণার একটি সংশোধিত ব্যবস্থা চালু করা হয়েছে। পূর্ববর্তী ব্যবস্থাটি বিভিন্ন ধরনের অতিরিক্ত তথ্য প্রদান এবং পরিভাষায় সামঞ্জস্যের অভাবের জন্য সমালোচিত হয়েছে। জাপান আবহাওয়া এজেন্সি এবং ভূমি মন্ত্রণালয় জনগণের জন্য বিপদের মাত্রা অনুধাবন সহজ করে তোলার লক্ষ্যে এই সংশোধন করেছে। নতুন ব্যবস্থায় নদীর জল উপচে পড়া, ভারী বৃষ্টিপাতজনিত বন্যা, ভূমিধ্বস এবং জলোচ্ছ্বাস এই চার ধরনের দুর্যোগের জন্য 1 থেকে 5 পর্যন্ত একটি প্রমিত মাপকাঠি রয়েছে। সতর্কতা স্তর 5 হচ্ছে একটি জরুরি সতর্কবার্তা, স্তর 4 হচ্ছে তাৎক্ষণিকভাবে অনুসরণীয় সতর্কবার্তা, স্তর 3 হল একটি সতর্কবার্তা আর স্তর 2 পরামর্শ এবং স্তর 1 প্রাথমিক পরামর্শ নির্দেশ করে। দুর্যোগের ধরনের উপর ভিত্তি করে এর সাথে সামঞ্জস্যপূর্ণ স্তরের সতর্কতা জারি করা হবে। আপাতত জাপান জুড়ে 400টিরও বেশি নির্দিষ্ট বড় নদী উপচে পড়ার আশঙ্কা থাকা শ্রেণীর আওতায় রয়েছে। অন্যান্য নদীতে বন্যার ঝুঁকি সম্পর্কে জানানোর বিষয়টি ভারী বৃষ্টিপাত বিভাগের অধীনে রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে শান্তি আলোচনায় তিনি সন্তুষ্ট নন এবং এখনও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। তিনি আরও বলেন তেহরান এখন প্রায় নিঃশেষিত অবস্থায় আলোচনা চালাচ্ছে। ট্রাম্প বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমার মনে হয় তাদের যা দিতে হবে সেগুলো তারা আমাদের দিতে শুরু করেছে, তাই যদি হয় খুব ভালো, আর যদি তা না হয় সেক্ষেত্রে আমার বাঁ পাশের ব্যক্তিটি তাদের শেষ করে দেবে। এ প্রসঙ্গে তিনি প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেথের কথা উল্লেখ করছিলেন। ট্রাম্প জোর দিয়ে এও বলেন ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে পারবে না। ওদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন কূটনীতি সর্বদা প্রথম বিকল্প, তবে তিনি একটি সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি বলেন, আমি মনে করি কিছু অগ্রগতি এবং কিছু আগ্রহ তৈরি হয়েছে এবং আগামী কয়েক ঘন্টা ও কয়েকদিনের মধ্যে আমরা দেখব কোথায় কোথায় অগ্রগতি অর্জন করা যেতে পারে। আমি শুধু সবাইকে মনে করিয়ে দিতে চাই, মিস্টার প্রেসিডেন্ট, আপনিও এটা ভালো করেই জানেন, যদি এতে কাজ না হয় তবে আপনার কাছে অন্যান্য বিকল্পও রয়েছে। ইরানের রাষ্ট্রপরিচালিত টেলিভিশনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারকের খসড়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সম্প্রচার সংস্থাটি জানিয়েছে যে তারা একটি প্রাথমিক অনানুষ্ঠানিক নথি পেয়েছে যেখানে এর কাঠামোর রূপরেখা দেওয়া হয়েছে। খসড়াটিতে বলা হয় ইরান 1 মাসের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল পুনরায় শুরু করবে এবং জাহাজের সংখ্যা প্রাক সংঘাত পর্যায়ে ফিরিয়ে আনবে। এতে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে জাহাজের কাজে হস্তক্ষেপ বন্ধ করা এবং নৌ অবরোধ তুলে নেওয়া সহ বিভিন্ন পদক্ষেপ নেবে। এই চুক্তির আওতা থেকে সামরিক জাহাজগুলোকে বাদ দেওয়া হয়েছে। খসড়াটিতে বলা হয়েছে ইরান প্রণালীটির উপর নিয়ন্ত্রণ বজায় রাখবে, তেহরান জাহাজগুলো পরীক্ষা করবে, শুল্ক আদায় করবে এবং ইরানি কর্মকর্তারা ওমানের সঙ্গে সমন্বয় করে এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করবেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ফিলিপাইনের একজন সামরিক মুখপাত্র এই বলে আশা প্রকাশ করেছেন যে নীতিগতভাবে প্রাণঘাতী অস্ত্র রপ্তানির অনুমতি দেওয়ার জাপানি সিদ্ধান্ত ফিলিপাইনকে তার দ্বীপপুঞ্জ আরও ভালোভাবে রক্ষা করতে সাহায্য করবে। বৃহস্পতিবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের মধ্যে শীর্ষ বৈঠকের আগে মঙ্গলবার ফিলিপাইন সশস্ত্র বাহিনীর পশ্চিম ফিলিপাইন সাগর বিষয়ক মুখপাত্র রয় ভিনসেন্ট ত্রিনিদাদ এনএইচকে একথা বলেন। ত্রিনিদাদ দক্ষিণ চীন সাগরে চীনের কার্যকলাপকে জবরদস্তিমূলক বলে অভিহিত করেন। তিনি বলেন দেশটি স্কারবোরো শোল এবং অন্যান্য স্থানে নিজেদের উপস্থিতিকে স্বাভাবিক করতে চায়। উল্লেখ্য, ফিলিপাইন এবং চীন উভয় দেশই এই বালুচরটির ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে। অস্ত্র রপ্তানির বিষয়ে এপ্রিলে জাপানের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ফিলিপাইনে আবুকুমা শ্রেণীর ডেস্ট্রয়ার এসকর্ট এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তরের বিষয়টি এখন বিবেচনাধীন রয়েছে। মুখপাত্র বলেন, এটি ফিলিপাইনের সামরিক বাহিনীর আধুনিকীকরণকে ত্বরান্বিত করায় সাহায্য করতে পারে, যার ফলে তাদের দ্বীপপুঞ্জ রক্ষার ক্ষেত্রে সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তিনি বলেন, এ ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর অস্থিতিশীলতার পরিবর্তে স্থিতাবস্থা পরিবর্তনের যে কোনো একতরফা পদক্ষেপের বিরুদ্ধে অঞ্চলটির শক্তি আরও বাড়িয়ে তুলবে। জাপানের সরকারি কর্মকর্তারা রাশিয়া সফর করেছেন। তারা জানিয়েছেন, যোগাযোগের পথ খোলা রাখা এবং জাপানি কোম্পানিগুলোর সম্পদ রক্ষার প্রয়োজনীয়তার বিষয়সমূহ তারা পুনঃনিশ্চিত করেছেন। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে টোকিও মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার রাশিয়ায় পৌঁছান। তারা রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। তারা রাশিয়ার বৃহত্তম ব্যবসায়িক সংগঠন সহ ব্যবসায়ী সম্প্রদায়ের সাথেও বৈঠক করেছেন। কয়েকটি জাপানি ও চীনা কোম্পানি আগামী বছর জাপানের বাজারে একটি মিনি ইভি বা বৈদ্যুতিক গাড়ি চালু করার জন্য জোর বেঁধেছে। সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চীনের চেরি অটোমোবাইল এবং জাপানের গাড়ি যন্ত্রাংশ বিক্রেতা অটোব্যাক্স সেভেন। প্রথম মডেলটিতে চেরির প্রযুক্তি ব্যবহার করে গাড়ি চালনায় সহায়তা করার কিছু ফাংশন থাকবে বলে আশা করা হচ্ছে। যৌথ উদ্যোগটি পরিকল্পনা করছে যে তারা চীন থেকে গাড়িগুলো আমদানি করবে এবং তারপর সারা জাপানে অটোব্যাক্সের দোকানগুলোর নেটওয়ার্ক ব্যবহার করে সেগুলো বিক্রি ও বিক্রয়োত্তর রক্ষণাবেক্ষণ পরিষেবা প্রদান করবে। আগামী বছর প্রথম মডেলটি বাজারে আসার পর অংশীদাররা 2029 সালের মধ্যে আরও তিনটি মডেল বাজারে ছাড়ার পরিকল্পনা করছে। অটোব্যাক্সের কর্মকর্তারা মনে করছেন যে মধ্যম থেকে দীর্ঘমেয়াদে জাপানে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তারা আশা করছেন যে এই যৌথ উদ্যোগটি তাদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।